0: තරන්නේ ඇයි තේ මාර රකි තේරෙමින් නරතර පොන් කේ අසනා මම කෝක් කැරි කින කොන්න නා රොන් රොන් රෙස්පොන්ස් ඕරා කින නරි කි තේ තෝ වන තේ තයි මයින් නං නෝරන්න කේ මේන
1: තයාරුසරි කංගයෝ යේ තෝ විසත වෙනත් පාකින්න යකින් රොන්නන තුපෝ තනනද ನೀರಿಗಿರಿಗಿನೆ ಅಕಿನ್ನ ಕೊರಯಿ ದೀಪ ಬೋಗಮೆ ನನತ ಬರುಮ ಕೊರಿನವದ ತವಕ್ಕೆ ಯಕಮೇನ ಹಂಬನ ಪುನಿಯೈ
2: ಕೊಯಿರಾನೆ ಒಂಕೊಯಿ ಅಯ್ಯೈ
1: ಮೊದಿಕರ ನೀರಂದ ತಬ್ಬಾನೋತೆಯ್ಯ
2: ಉತಕೊಯೈ ಯಪನ ತಾಕಿ ಒಮೆನಿಕಿನಾಕಿ ನರನ ಎತೆ ನ್ಯಾಷನಲ್ ಕಸ್ಟಮರ್ ಸರ್ವಿಸ್ ಅನ್ ಇಂಪ್ರೂವ್ಮೆಂಟ್ ಸೆಂಟರ್ ಕೆತೆ ಸೆಂಟರ್ ಒ ಎಮೆನ ನನ ಕಂಪೌಂಡ್ ಅನ್ ಆಫೀಸ್ ದಿ ಪ್ರೆಸಿಡೆನ್ಸ್ ಇನ್ ದಿ ಪಬ್ಲಿಕ್ ಸರ್ವಿಸ್ ಆಫೀಸ್ ಕೆ ಪಿ ಎಸ್ ಓ
1: ತಿಕರವಿಂದ ಬೆಂದ ಬನ್ ಮಗುರಿಯಾನೆ
2: ওইন তাবেন জবাব সেই বানাই পোবো কিনি কাকাই সিয়া নকারি কেন পোকান আনাকান পোকা কিতে পোতান নামেতা মেন না তা পনে মাকুরি না কুতে তাও দেখা ইন্টেইতা কি মেন কাম বানা নাকো আকি আইবেনে অন মেন মেন সাইতে কি পোকাইয়া না কেন তা খাবার পর রয় না কন্তে পোতান নামেতা কি তাহান কান পোকা
1: আইয়া আইয়া পোগানে জাই কান পোকা কো তিকারারো দি পোস
2: ও কাকাও রয় পা আইয়ং কান নারম একোনা করয় এই পুকিন কারি নাকি নাম তাং তাং ekhakhawa ki pakona nikira muam tang tangane ro ya customer service supervisor ntetapone makuri ane pangaiya aika atave me tang tangi bukina ya tapone makuri ke the ministry ona kai apone kinaki pa assistant secretary ke office manager kawa kina muin nam data ki kanaya ki rere ke bukham o pakona ang kanen kawara the senta sikona na bene pusmai tang tang dina nan te telepon yo nam pai ka ono wa tenwa kya tenwa kya to wana awa kya ke suwa tenwa kya awa awa taboro wa akya ke meri na kon customer complaints at pso.gov.ki ke ina bit complaint form aya kona nora ki yo an pso's website home page are ko han wa yana be mai kan o ko submit na be o ya kona na be nora ki iroya aketa pe ya to korere ta na kon te sakoro po ki ke the public service office ke pun kawari dai pai ki bukin kan wan te po men tang tang kan arna pa ko boni men ai tarawa uringa pa e kha kha wa ki pa ye kai pa ko na kari ni kan ko kari na am tang tang panini naram am tare po nam pa am ta baro ko me me kha yai ampung ini pun amin nam deita ki mate ta pon ma kuri are ko po pa ti bo
1: ai ra ra barang kan ini ru sari menam mereki eram me ta ta oi ko nan busin kami pan na kami ta ta ai pa e kha kira din nan na ko ta yan tang tang ya kam ko nan bus ma ya Oi, kan kan deri namin tang tang are na ko nan ipo po ki ai the national customer service and improvement center the one dipos na ken desta ma kuri ai ki ka karo roi ta pena ipo kem naran te ka tu to temen tataninga te ka para pe tun o che ki bus mai roi puren ta yen pe pe ni re ke me pom ke kanwanga naran allowances wo wo kan bo ka ki aki ka kwa wa ki pa asu kuni ven men ina no ni paint office are pon ta pena eka kawa kina be pakam na taiya oirari kinna kanni aboni ei na betukin mesan na kona de senta yu naron na le mere ye ma kana ni popo ki yon iterai kai te wana tangi tangi ne kai nesme te ko tuota ari ye ki porai mena nam ponsi te boni e te be mete iterai yu te ka wo tangi tangi bukin tiaro ni pai pai jepe ponsi te boni e kona ni po ki ye kai te ka tenua tangi tangi ipo kene po ta kene maguri aki ai no meta ke NGOs te ka wa tangi tangi ipo kia ta ni ka iri ri na ro ya ta ni koro po ki CEOs tante menita court clerk tanimus of mayors te ka ni me wa me ena kona te senta yo ni po po ki ni ka ira ka waim ipo kene ka rina kene nam tangi tangi ki ri post ipo kia ta ni ka iri ri o ha me nda ron po ka kene ra tangi tangi
2: yokona na pani parawa kin ki ke kana pe ni tawroi ani pani peba ni ka hwawa menin de tang tang kana ero ko nan pe customer service supervisors or the senta po den ma te pom ke ena ki ra ka yon is wa te pom ayo ni ke ines me PSPM at 2022 or ena ko nan yon is wa te pom ko ka kin nam tang tang kana ena ka nan wa ke nai bo ko ki an office the second wa ke te cabinet oye na konana pe ni vene ni me ani korawa kin nanun te tang tang kana akia pai e kai namba nam tare pon email address o wai te tapo ni me ha pukina pai ya ki konana me hari ta ki desenta na koim i pukin di ki kai nanwa kin pai mai rom am case ki am tang tang ina konana kai na kin kana ya ri ki pokana me te tapo ni makuri ari pon ta pena ki ari kai nes na koina Uringa pokona pondi ini mengawakira ki kini kongwaki rongrongan namtang-tang erupari nanti National Customer Service Center paya pakaya. Kini kana yeri ki bayi kana kainanwak meirom naimuin dinanwakin namtang-tang. Oya napun besi rekim kana kukari nang nampan telepon ki am email address ki amtap erupamanya kaya.
1: Ira arapara pangayaya penang niyata ataroan kaya ron kaya lakin kawawupukin karinakin nautang-tang. Iro yami Customer Service Supervisors. Mau yang new officer ya dan narana at the National Customer Service Center.
2: Ya wara, kita ko bayangin niya tata roi kawai mkwe tikri pes poko nakangan di po sini am tang-tang takon the National Customer Service and Improvement Center. Ang kan yang kait kung nga tau roi poko na ngura na kong takatoto yon poor and good customer service yon kaya kan tatapon.

0: แม่นำตาปนิกงราไม่ยิ่งนาเตมีตอนปนว่ากิแม่ได้แต่งกำลังแต่งงานปงอายุแม่ยารุ่งโรนในประธานบุปผุตกองรามแต่งงานปงอายุ
1: Grand opening, grand opening, grand opening. Nauri ada customer sini kapan ni? Ia yang aku kuingin kian, anak grand opening ang kampanye Value City. Ada inak royan nona story, ekaitan nanti kau premium, ipeson tu run about. Nak mai? Pa, ia yang mi pa ing kami ladies nakayan aku, men's nakayan aku.Okay din na pa na si Mi, pa, iyay na pa, ayya pa inatay na ron tori, pokin warwari, o ay punun niya iya, ay kapundang inipipento na pa, iyay. Kinay, o kakiwa anak o kuki, Value City, de kapong, ntinuwa si pitang pa wawa tanga, wapi mauna wa, diya o roi wawa, de pakantay. Kamda ba, o sepe na nakaisipo, de Value City, ipeso na kaitara mito run about.